আসসালামু আলাইকুম বারং উফা বেড়ি বাগুতাকাং এদেমু মেদুস মিগাড়িগামি বদল কলি এহুন তেরিংগে হবু মিশোয়াকো মিয়াদুমি বদল কলি আড়গন্ড আজিজা ফারুক আজা দেন গ্যাগন্ডকা হামা এগারগড়ি তিরি সিংগুমা হামিয়া শো কুরিয়া দানে শোগা বায়বেড়বুমা পিএসএম এআই ডিএফএম নদি হেকে মি পেজা মেসেজ কুরেবেনে আড়ওয়ালাম বেনু লাভেং ওয়েন্নামা বিস নুনিয়ামো হামা হাসা ফারাতাকা লাভে হাসা কল্লাম বেনু বিস এ ফুরসত ওয়ে বয় এগারগড়ি তিরি সিংগুমা হামিয়া কুরিয়া দায়রুগা এহুন তেরিংগে হামা হিগ্যামো লাভতাকা একো শো কুরিয়া দানি দেন শো ফেশুমগে গোতুম ওয়ারা রীতি আমিল্লা রাগুগে লাভে কফাও বদল কোলাড়

কিরিত রসুলা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান কো দেবা ফাওয়া গতুগা ইসলাম দীনুগে মা তাম্বাকি নামাদে মিহাগে দীন ফুরিহামাওয়ানি মি রুকুম ফুরিহামা গতুগা আদা কোগে নে আম মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল রাসিল আমরিল ইসলাম وعموده الصلاة وذروة سنامه الجهاد رواه الترمذي মানেকি ম্যাং আল্লাহ একালেগে ফানা রুসুল লেভি মুআযি ইবনে জাবাল গারিহুন রিওয়াবেগেন বে একালেগে ফানো বিদালুয়ে হামাকশওয়ারুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেভিয়ে দীনুগে বলেকি নুতা আসলকি ইসলাম কামে এবহি আল্লাহ ফুরিহামায়া কিয়ামাম বুমে আদি দীনুগে তাম্বকি নামাদে আদি দীনুগে এমমে উসকুরি বোটকি নুতা এমমে মতিবেরি কামকি আল্লাহগে মওগা জিহাদ করুমে والعمودগে মানে কি এহেন হুরিহা এচ্চে এচ্চেগে মচ্চা বিনা ইফাওয়া এচ্চে তাম্বু ওয়েটিজ্জে নামা এগে মতিগা কায়েম ইফাওয়া হুরিহা এচ্চে ওয়েটিগেন দানে আখিরাত দহু এমমে ফুরতামা হিসাবু বেল্লেবেন আমলকি কোবাকান কিরিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি খবর কুরওয়াফে এমমে ফুরতামা হিসাবু বেল্লেবেনি নামাদা মেদুগে আমলতা ফাসাদুমা রাঙ্গালুম বিনা ইফাওয়ানি নামাদুগে মচ্চাশে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر رواه الترمذي মানে ম্যাং আল্লাহ একালেগে ফানা রুসুল লেভি আবু হুরাইরাতুগে ফানুগে কিবেন রিওয়াবেগেন বে একালেগে ফানু বিদালুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেবিয়ে হামাকশওয়ারুন কিয়ামত দুহুন আলাগে আমল তাহুগে তরেন এমমে ফুরতাম হিসাব বেল্লেবে হুশি এনাগে নামাদামে দুগাই ফহে এ নামাদ রাঙ্গাল ওয়েজ্জে নামা এবহি এনা ফুরি হামগুতুগা রাঙ্গাল নামাদ কফা ওয়া নামা হামাকশওয়ারুন এনা কামিয়াবুয়ে নাজাওয়া হুটে আদি এ নামাদ ফাসিদ ওয়েজ্জে নামা ফহে হামাকশওয়ারুন এনা না কামিয়াবুয়ে আবাজ্জে বেরিওয়া হুটে নামাদুগে মতিবেরি কামুগে তেরেগা নামাদুগে হিসাব আখিরাত দোহু বেল্লেউং হিমেনে আলুতাকুংগে আমল তাহুগে তেরেং এম্মে ফুরতাম হিসাব বাল্লাওয়ানি নামাদা মেদুগে এহেন আমলতা কবুল করেবুম বিনা ইফাওয়ানি একামুগে মচ্চাশে কীরিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দেওয়া ফাওয়া গুতুগা দীনুগে হুকুম তাহুগে তেরেং এম্মে ফাহুন নেতিগেন দানি নামাদে দীনুগে এমমে ফাহু কান্তান নেতিগেন হিঙ্গ জেনামা দীনুগে ইতুরু এভেস কামে বাকিয়েন নোনানে।

عن أبي أمامة الباهلي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لتنقضن عرى الإسلام عروة عروة، فكلما انتقضت عروة تشبث الناس بالتي تليها، فأولهن نقضا الحكم وآخرهن الصلاة. رواه ابن حبان. ماني أبو أمامة كفان بدالويه رسول الله صلى الله عليه وسلم حديث كوربيه إسلام دينوغي ركاتركم غطة غشا كفه غشا مهمون داهوته ebahi dinuge hukumtakam mistakum bolamba eya eggotan amalu kurun kamakaffahu kamed du kollamunda hutte fahe ege tereng ekkame du kolla hindu mistakum eya vidigin kamegga hifahattagen tibe hutte ege tereng emme furtama du kollaane kamaki adulu insaf qaim kurume adi emme fahun du kollaane kamaki namaz qaim kurume zaid bin sabit radiyallahu anhu ge riwayat sugawani mifadainne كيرت رسول الله صلى الله عليه وسلم حديث كوريبيه أول ما يرفع من الناس الأمانة وآخر ما يبقى من دينهم الصلاة ورب مصل لا خلاق له رواه الترمذي ماني دينوغي كنكموغي ترين إم فرطم أفليغن داني أماناته أدي دينوغي كنكموغي ترين إم فها أدي إم فهن دو كلان كامكي نماد قائم كرمه ফাহরিগা এমিহা ইকুরা নামাদুং এভেস ফায়দায় নুকফানে মি নামাদুগে মতিওরি কামা বেহেগতুং কীরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাওয়া ফাওয়া খবরকে ইসলাম দীনুগে কঙ্কমুগে তেরেং এমমে ফাহুন নেতিগেনদানি নামাদে কীরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামুগে সুন্নাতুগে তেরেগা একলেগে ফানুগে উম্মতান এমমে ফাহুন কুরাওয়া ফাওয়া ওয়াসিয়তেগে গতুগা ফিন্নাগতি নামাদার রাক্কাতে রুমাক কুরেবি ওয়াসিয়তে عن أم سلمة رضي الله عنها قالت كان من آخر وصية رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة وما ملكت أيمانكم رواه أحمد ماني أم المؤمنين أم سلمة كفان بدالوية رسول الله صلى الله عليه وسلم إم فهم كربي وصيتك تيباميهن نماد ركات رواه شكامه نماد ركات رواه شكامه আদিতি আবামি হুঙ্গে আলুন্না হেয়কং হিতা হুশিকামে কীরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলেগে ফানুগে মেমতি ফুলুগা আপপুলুন জাসওয়া মুঙ্গেন দেবিয়ে আদি এবাস ফুলু দু ফুলুন তাকরার কুরাবা মুঙ্গেন দেবিয়ে মি ফরিদওয়াগে মাতিয়রি কামা মাকান নিকান দেখে বালাশে আসসালা আসসালা ওয়ামা মালাকাত আইমানুকুম নামাদ রাক্কাতে রিওয়া হুশিকামে নামাদ রাক্কাতে রিওয়া হুশিকামে আদিতি আবামি হুঙ্গে আলুন্নাং হেয়কং হিতা হুশিকামে নামাদ ফরদু কুরেবি গোত বালাইরু নামাদ ফরদু কুরেবি গোতুগে মতিবেরি কামবেস হামাবে মায়ং আল্লাহ কীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে উম্মাতান নামাদ ফরদু কুরেবু মান ইরাদা কুরেবি হিন্দু ফরদু কুরেবি জিবরিল আলাইহি সালাম মেদুয়েরি কুরাওয়া ওয়াহী গে জারিয়া কুনুনে এহেন নামাবেস ফরদু কুরাওয়া ফাওয়ানি মেদুয়েরি কুনেতিয়ে مكة بيت الله الحرام فلسطين المسجد الأقصى إسراء كوريفو مفه كيرت رسول صلى الله عليه وسلم معراج متي وريد ترفلو ديبونه نماد فرض كوريفو نغتا بهيغتون علمرين بيان كورا وافا وني اي افس مدورين نتي سيدا الله حضرة كيرت رسول صلى الله عليه وسلم انغوا فرض كوريفو ألوك مكامشه মিং এগেনি একলাং হযরতুগা নামাদুগে মাতিবেরি কামা লবুয়েতি কাম বড়কামে।

0: Thank you.
1: නොදිහක මෙගහර්ට්ස් දිවෙහි එෆ්එම්ුන් මෙගඩීග අල්ගුණමෙන් කුරිය මෙගෙන්දා ලන්ච් බ්‍රේක් ෂෝග මි බලාලනී ගානෝනා ගවෑදුග තෙරෙන් වසීෆායා බෙහේ කානෝන වසීෆායා බෙහේ කානෝනුන් අල්ගුණ මි බලාලනී මසෙක්ක කුරා ගඩිතක බලාලෑරු තිරිස් දෙවන මාදාගේ බාග මෙවනී මෙ මාදාගවා ගොතුගෙ මතින් වසීෆා දේ ෆරාතු මොස්ෆු කුලවා මසෙක්ක කුරුවා වගුතා ගඩියා ඉතුරු ගඩීග මසෙක්ක කුරුවා වගුතා ඉතුරු ගඩීගේ ගොතුග මොස්ෆා දේ ෆෑසාගේ මවුලුමාත් می کانون که داشون هدا کوایا دو کوایا گوتو که ماتین وظیفه ده فراتون بالهاتم مانه لایانی می ماده که باغ بیان کرده معلومات لیبر ریلیشنز اتوریتیم بالام بینو به جهیندگ ک ای اتوریتیم آنگا گوتو که ماتین وظیفه ده فراتون ای اتوریتیه دیم مانه کاف می ماده که لایانی که داشون لیبر ریلیشنز اتوریتیم آنگا اینگونه که خلاف به جه فراته ফাসহাস রুফিয়াবরে বড়ু নুং আদদ কুন জুরি মানা কুরুমগে বারু লেবার রিলেশনস অথরিটি এল লিবিগেন ওয়ে দেমি বালালানি থিরিস তিমওয়ানা পয়েন্ট দুয়ালাকু আমুকং এমমে গিনাবেগে মাসেকে কুরেবে গাডিতা কান্ডেলু আমুকো দুয়ালাকু এমমে গিনে মাসেকে কুরেবে গাডিতা কান্ডালা গাওয়াদেন হেদুমগে ইখতিয়ার মিনিস্টার লিবিগেন ওয়ে থিরিস হতরওয়ানা পয়েন্ট কমিওয়ানি ইস্তিসনাওয়া মুয়াজ্জাফু می پوینت که داشت که می وانی تیریگا بیان کوفوا فرات تا میکانونگه تیریس دیوانا مادایا تیریس هفونا مادایا تیریس آبونا ماداین استیس نوانی کما اکه کلی حالاتوگا مسکه کورامی هون ده کانو دتور کورا اولاندو نوتا ماتیندا بوتگا مسکه کورامی هون تینه میسکی تو مودی موننا میسکی تو مسکه تو می هون هاتره اونکول دیوتیگا تیبه واقعتگا اونکول دیوتیگا تیبه می هون ফাহে হিংগুমুগে ইস মাগাম তাওগ তিবে মেহু শাবিয়েনি গমিবনি তিরিগ বায়াং কোফওয়া হালত তাওগ এ হালত এগ হিমেনে ফরাতোগ মচ্চা মি বাবু কবা মাদা তা বগুতি গতু নুহিগানে গই মে গানুন গে দশং হাদা গাওয়াদকুম হাম জিসিদানি কমা একে এক্সিডেন্টে দিমাবুমু নোত ওয়াজিফা দে ফরাতুগে বারু নুহিগা কামে দিমাবুমু নোত এফদা কামে দিমা বেদানে কা ইয়াগিমবুমু নোত মাসেকে কুরা তানুগে ইমারাতা নুগুলে গতুং নোত মাসেকাতুগে বেনু কুরা সামানা গুলে গতুং কমমেহেন আওয়াহ কো নিম্মঞ্জেহে মাসেকাতে কুরান জেহুমু একমট্টাকা ইতুর গডিগা এভেস মাসেকাতে নুকফিনামা ওয়াজিফা দে ফরাতুগে মাসেকেন আদাগে মতিন হিঙ্গামুন্দা গতা নুরাঙ্গালু আদে বড় আসরে কোফানে ফদা হালতে দিমাবু দে খাস হালতকেগে সাবুং আদাগে মতিন কুরা মাসেকাতে বুরে ইতুরা ওয়াজিফা দে ফরাতুং কো নিম্মঞ্জেহে মাসেকাতে দিমাবু তিনে আওয়াহং হালাকুয়া জাতুগে তাকেতি হালাকুয়ে নুদিনুমা কমমেহেন মাসেকে কুরান জিহে ফদা হালতে দিমাবু মে মাদাগে শাবিয়েনী গবা গতুগে মতিন ওয়াগুতি গতুং ইস্তিস নাওয়া ফরাতকুং কুরান জিহুনু মাসেকাতে কো নিমুমুং মে গানুনগে তিরিস দেবনা মাদাগে শাবিয়েনী গবায়াং কুফওয়া মুদ্দতা এভরুগে মুদ্দতে এমিহুন আরাম কুরুমা ওয়াজিফা দে ফরাতুং এমিহুন দেমওয়ানে আদি দুয়ালাকু আমুকং এমমে গিনাবেগে মাসেকে কুরেবে গডিগে ইতুরা মাসেকে কফিনামা এ গাডিতাক মে কানুনগে তিরিস হেবনা মাদাগে শাবিয়েনী গবা গতুগে মতিন ইতুরু গডিগে ফ্যাসাভিস ওয়াজিফা দে ফরাতুং এমিহুন দেমওয়ানে দেঙ্গালগন বালালানি তিরিস হাতরওয়ান মাদায়া মাসেকাতু গডি নিমুমং মাসেকে কুরাতান দুকো দিউমগে হাক্কু মিবায়া এহনামস অনিকাবে সমা শোগে তেরেগা লাভিং হিমনাল দেনা নো

ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়াফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়াফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণাং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুর কলেগ ফাণ কোফাইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ বাহাকতা গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালুয়ামে তিয়া ম্যামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ ব্যামি হুন্না এ বহি ফতুগে হুলওয়েরিনা তিয়া ব্যামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস দুগু কোফানে নুয়াতা এবামিহুন দুগু বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস তেদু কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননে বিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া করাওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুক দিনুম গে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এগে ehni efada mi honge sababun mi din gabulu kokgen huri mi hege aqidaya kudavies unikamen atueda fada kame kokgen nuane kan enge shakkenne medu muslimon magufureddaman eki sifa sifaga mi dinuge aduwum maseke kuramun genda duwaswarega mi visnalun kom mehem beenun nugutai hitam meriti ko dekeve wahake namaves batil din tauge wahake ki hagigatenne wahakatake

0: আজাবগে রাহ দেখেশ খালিয়াকি হাম বার গদ মা মি হকি মুই
1: ইন হাযা মা কুনতুম বিহি তামতারুন
0: হাম কাশর মি তিবা মি হুম একান্ত কামদু শাক্কুকুম উলুনু কান্তকে
1: ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন
0: হাম কাশবরম তাকওয়া বেরিনতিবে হুশি আমান কান লিবগেমবা তানেগে
1: ফি জান্নাতিন ওয়া উয়ুন
0: সুয়ারুগে তাকাই ফিংগার তোগে নিয়ামতগে

0: রহমান ওয়ন্ত রহিম ওয়ন্ত আল্লাহ গে ইসমু ফুরুম ফাশা গেল মে
1: হামিম
0: হামিম মিয়া কুরুতাও গে মুরাদ দেন ওয়ডি গেম বানি আল্লাহ
1: তানজিলুল কিতাবি মিন আল্লাহিল আজিজিল হাকিম
0: মি আজিজ ওয়ন্ত হাকিম ওয়ন্ত الله بحضرتم باوال بفته
1: إن في السماوات والأرض لآيات للمؤمنين
0: هما كشورون مؤمنون نن ودو تكاي بمغا الله قدرت تركمغ هكي تكي باكن كشوري
1: وفي خلال

0: নাটকা খাণ্ড খাইদ মাত্যারি করেবি রসকলাঙ্গে এই একলাঙ্গে আমরফুল এথাঙ্গা উলন্দ তদ্দু মট্টকে আদিত্য ব্যা মিহুং একলাঙ্গে ফগুলু অন্ধকমু এদিগত মট্টকে আদি
1: দিবে এফএম নদী হেকে মেগাহার্টজ।

আদি উডু থাকাই বিমগা ওয়াহা থাকেছে এখালাঙ্গে তিয়বা মিহুন্না টাকা খেদমতের কো দেবি এহরিহা থাকেছে বনি একলাঙ্গে হাদরতুন্নে হামা কাশবরম একমগা ফিকুর কুরা বয়ক হেকে থাকে ওয়াকং কাশরে।

আমা খাশাবারং এউরিন নাকা আল্লাহকে হাদরতুং খালেগে ফানাকাং ইবলিস কামে ফুদ্দেন নুদেবেনতে আদি হামা কাশাবারং আনিয়া ভেরিনি এউরিংগে ইব্বায়কো আনেব্বায়গে এহি তেরিনে আদি আল্লাহি তাকওয়া ভেরিংগে এহি তেরিবন্তা রাসকলাঙ্গে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ফাহাতুং ইবনু বারুকুনগে আডায়েক দেজুয়ানু ভেস্তি সিসসাগে নে আতুগে কোথালো আইরা আদ্দবস তেরিয়ে লিয়ে আদি জোহন্না বাদাওকে হিনিতুং বুমে বদল কল্লামুন কারুম ফেবিয়ে
1: মেন্দরু আরো বালাস কুলান
0: আইরা কারুকে দরলাপ্পং উলুনু বগুতু জোহন পুনেলিয়ে বোজাহালামুন আইরা দরলাপ্পালিয়ে আদি কুরিমতিন ফেন্নামুন দিয়া গেটুং এতিরে বন্নং হিঙ্গাগতে

0: ওফিহা দিমায়ং হিঙ্গামুন্দিয়া আইরায়ং মিহাকু গোওয়ালিহিং হিবেগিং ফাসেমবুরি পালালেবুনে আবাস ফিয়াওয়ারতাকে কা হিঙ্গামুং আ নূরাল্লা নজর বদ্দলবুমুং আইরাকে তুমফতুকাভি হিনিতুমবুং ইতুর ফুমবেগিন দিয়ে আইরায়া নূরাল্লাকি দোসভি একুয়েরিনে দে একুয়েরিং ফুরতম বদ্দলভি মালয়েশিয়াকা কিয়বং উলুনু দোসভরে এক ক্লাহকুন দিমাভে একুয়েরিকং উফেদুনু ফহুং এ গুলুমং এভিস বদলিন নাদে ফাইতভি আহরতোগা একুয়েরিকমগে গুলুমবানি বারুকদ বিফে হামেয়াকু নূরাল্লাং এ হিতুকা আবদুয়েস শুকুরুয়েরিকম ওয়ানে জোহান্না এনা বদ্দলভিবেস নূরাল্কে সববুম বিয়ায়ে নূরাল এনা তামাগেন কলেজকে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট পার্টি এন নুগেন্দিয়া নামা জোহান্না বদ্দলুমগে নসিবেফেস নুলিপুনি হে
1: মর্নিং ইউ লুক চিয়ারফুল
0: আইরাকে গাতেনস হুটুনু নূরাল বনেলিয়ে
1: আহন্নগা নেগে আরু অতিহাবরে এনা জেলিবেনি কিহিনে কামেবেস আহন্নগেন্দুনু লোহুলুয়ালবেনিবেস এলাম স্নুজ কোগে গেগে এমমেনং হেলেবেফহম কিরিয়াস দেলোহুলুয়ালবেনি কফি এবুইমা
2: হা ইউ আর নট আ মর্নিং পারসন
0: নূরাল ওয়াহক দক্কমুন মুনাগে না হরকাতকুন আইরায়ং হেবুনে নূরালকে ড্রামা বা নিকম বড়ওয়ানে ওয়াহক দক্কার মুনাগে না হরকাতকুন গিনফারু হিনি কন্ট্রোল কুরবেনিবেস কিরিয়া
1: এক্কাল দিমা কুরম ফেশিয়েদো মিহারু দে আহরুয়ানি আহরে হি কুরি মিকমবেস হেনি দানি কম একমকু আদিবাবরেন নুয়ে হোয়াট টু ডু I love teaching.
0: Noral funne va do kolie. Evagutu jehili varoliyaku monumacha fang istashi ganu febumun hima hole ingilitahoge ehika kamfatuka aluwalie. Noralaki e duwasari ke fashion samal kandezu aneke. TikTok a Instagram a vage ifala huriha kamakan ena lo huluwalaane. School ge minganutaka fetene hen trendy gotakan hedun geluma samal kandene. TikTok kum fenono video ekafo mihar poluke istashigandu vesoti blunt bob style ko shale fe makeup un dom moonu ke reetikan itur kolla fe araken hore us kashi ke faavanu ke sababun iskolun dikukama ves takke
1: gadi te heni do avha dama
0: noral ponelie adi lolukala fe bodu avyanu naga atuka alwala fe cream kulage hamis brandu ge adda bastirelie দেকুইরিং দেঙ্গোসভানি স্কুল অফিস বয়াশে ফিঙ্গা চাহাল মফো অফিস তেরেন লাফা স্টাফ রুম হুন ব্লকানি কুমেবেং হুরি দোর হুলওয়া লাফা বেরানি কুতে
1: মাই গড
0: স্টাফ রুম আ দিমায়ং হিঙ্গামুন্দানি কোং কুল্লিয়াকং আইরাগে আতুগা নূরাল হিফালি এ লিবুনু হেরাং কামাক আইরায়ং এনাগে ফিয়াওয়ালুতং মডুজ সালেবুনে নূরাল্লা বেগিং উলে গোতেন নাগাগেনেবুনি স্টাফ রুম কে দোর হুলওয়ালা ফবেন ইসকলদি গুজুয়ানা ফিনমুন নে

হেকাম গা হাদা আদি আলমু লিবিফা বুমা একুশ আল্লাহ এমি হাকু মাগুফরদ্দা আদি এ নাগে ইবমাই হিতুগা সিক্ক জসবা আদি এ নাগে ললুগা ফরদাই লব্বা ফিমিহা খালেগফান দেখেওয়াডা গতিম থোয় আল্লাহ মেনুই এমি হকা তিদমগু দক্কানি ফাহে খা কহিজে ফাহে তিয়বা মিহুম হান্দুমা নুকুরানি হিজে।